Բանգայա անավենդիայա սուրիեջ նուվեջ իվեք գրնակով շախ է, բանգայի է պարզգհա առախարի է, իշբու խորդ գրնակի հիշտնախ զմտ գուզերի են, ու հիսին գրնակր ու բար են, բանգայի են կողալատյան ու գուրու հարուհաժի, տրջով այվ պլանա բանգայի դայա իշբու կոբր վրեխ գրնա, قاده خدمت این اورکوژی فوت کردن آماده بودن خیا خدمت گذاری لپارس کنیم. ریب برای تن روسیه هلا به بر فرح کردن کاج نوش بو بشاکو شوشت ناگور چکان جیل نخش خانه البابه و جه کردن او بستوشش آمور نوجنجی وکریه و وکریه با آماده بونا ریوه بر تندرستی هله به دکتر محمد الهجی مصطفی ریوه بر یاسازی تندرستی دکتر محمد السیا و کورستیونا کو چرکیجی لکو لهله به موماریا هاکانجی جنگیجی پیکاتیه دا کو آماده بونا بجیشکی یا کو دنخشخانه یا بلندا بکن و هاو جداریا نخوشیانجی کو لهری مایه به جهبینم.

Բանգայա Անավենդիայա Սուրիեջ նուվեջի վակրնա կուշախե բանգայի է պարզգը հարակայի է ժբուխորդ կրնագի հիշտնա խզմտ գուզերի են ու հիսին կրնակր ու բար են բանգայի են կովալատյան ու կուրը հրու հաժի տրջուվայ պլանա բանգայի դայա ժբուխ կոբր պրեղ կրնա قادا خزمت این او کوژی خود کرنا اما دا بنا خایا خزمت گوزاری لپارز گیم. ریبه بریتون روستی هلا بی برفرح کرنا کاجنو جبو بشاکو ششتنا گرچکان جیل نخشخانه البابه و جه کردنا و 26 آمور نوجنجی وگریه و وگریه با اما دابونا ری و بر تندرستی هلا به دکتر محمد الهجی مصطفی ری و بر یاسازی تندرستی دکتر محمد السیا و کورستیونا کو ترکیجی لکو لحلا به موماریا هاکانجی جنگیجی پیکاتیه دا کو اما دابونا بجیشکی یا کو دنخشخانه یا بلندا بکر و هاو جداریا نخوشیانجی کو لحری مایه به جهبینه.

Բանգայա անավենդիայա սուրիեջ նուվեջի վեկրնա կուշախե, բանգայի է պարզդհա առախայի է, ժբու խորդ կրնագի հիշտնա խզմտ գուզերի են, ու հիսին կրնա կրու բար են, բանգայի են կովալատյան ու կույդու հրու հաժին, դրջուվայ պլանա բանգայի դեյա ժբու կոբր պրեղ կրնա, قادا خزمت این او کوجی خود کرنا اما دا بنا خایا خزمت گوزاری لپارز بگیم. ریبا بریتون روسیه هلبه برفرح کرنا کاجنو جبو بشاکو ششتنا گورچکان جیل نخشخانه البابه و جه کردنا و بستوشش آمور مجنجی وگریه و وگریه با آماده بونا ری و بر تندرستی هلا به دکتر محمد الهجی مصطفی ری و بریا سازی تندرستی دکتر محمد السیا و کورستیونا کو ترکیجی لکو لحلا به موماریا هاکان جی جنگیجی پیک هاتیه دا کو آماده بونا بیجیشکی یا کو دنخشخانه یا بلندا بکی و هاو جداریا نخوشیان جی کو لحری مایه به جهبینه.

Բրեվ ավելի քար ու բարենտեխնիկի հելեբեդի չովայա պրոյեկտի ասֆրաչալ դեկոժ ալի պարզգահի հելեբեջ բոկո բաշտրկնա ու շերյան ու բրենտկրնա աստավյու հիա տրաֆիկի հաջիրս բիկերեն կարենքո չակասազի ուտվամ գրնարի հելեբե ու դերազազի ժիվ դումինա ریوابریا پستای هلبی کو افیس کاش بو کو پیشش کردن آکا نزبات گوزری جنوش توان بازار تل ال ارانی ل بازار تل ال حسالی ل گنداوار برشلات هلبی فکریه و اگر نجی به آمادا بونا بر پرسن نفچه یاسفیر دکتر برکت ال یوسف و ریوابریا سازیا پستای هلبی برز سلیم کو امین اوبه بچداریا هشماره کیجه شونه شاندارین کو بیکاتی آرمانجا بکرنا و افیسی جی خورد کرنا خزمت گوزیریان پوستایا و هزن کرنا کرو بارین والاتیان لده دورا لده دوریا